0: মাওয়ালি ওর গানে কা বলেছে, রামা রামা রামা রামা রামা রামা রে, এসে করকে গানে হে আর কুছ ইয়াদ করতা। পহলে হে হামারে বসন্তি রাজ সূর্যবংশী জি হে, অমর সিং সাহ জি প্রেম বলছি জি, অবিনাশ জি, কাশ্মীর জি, পুরুষোত্তম কুমার জি, ওর আনোয়ার ভাই বিহারি জি, ওর আমারে বহুত অচ্ছে স্পেশাল হে জিসকা নাম হে সপ্তমী কুন্ডু জি, ওর শ্রীকান্ত জি ফ্রম মহারাষ্ট্র, মা জি ওর বিজয় সিং লখেরা জি, ওর সতীশ ভাই কে হে না
1: জি। তো ইন সবী কে সাথ মিলকর সুনেঙ্গে আপ ইয়ে গীত?
0: জি জি থ্যাংক ইউ।
1: চলিয়ে সুনতে হ্যায়।

0: अभी आप सुन रहे थे कार्यक्रम घर संसार।
1: আজই পৌঁছে যান নিজের নিকটবর্তী SBI ব্রাঞ্চে এবং অ্যাক্টিভেট করুন SBI প্রিমিয়ার ব্যাংকিং। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই।

হয় দাঙি তরে তনে তাহলেন তহেত তিনগ আঙি ইঙি হারাপ হালেন ইউটস অ্যালগাম সেন্ট থমাস ক্যাথেড্রাল চার্চ ইহানোচ

0: श्रोताओं, अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। इस समय शाम के 5:30 हुए हैं। अब लीजिए सुनिए बंगला कार्यक्रम।
1: আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে শুরু করছে আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলো হার্টজ থেকে। অনুষ্ঠানে আজ রয়েছে ছায়াছবির গানের আসর, তার আগে স্বামী বিবেকানন্দের এই উক্তিটি। আর কিছুরই দরকার নেই, দরকার শুধু প্রেম, ভালোবাসা ও সহিষ্ণুতা। জীবনের অর্থ বিস্তার, আর বিস্তার ও প্রেম একই কথা। সুতরাং প্রেমই জীবন, এটাই জীবনের একমাত্র গতি। স্বামী বিবেকানন্দের এই উক্তি দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এবারে বলি বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস নিয়ে দু চার কথা। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস প্রতিবছর 7ই জুন পালিত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO যৌথভাবে এই দিবস পালন করে। নিরাপদ খাদ্য মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে খাদ্যে ভেজাল, রাসায়নিক ব্যবহার এবং অস্বাস্থ্যকর সংরক্ষণের কারণে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। দূষিত খাদ্য খেলে খাদ্যবাহিত রোগ, পেটের সমস্যা, অপুষ্টি ও দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা দেখা দিতে পারে। এই খাদ্য উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, পরিবহন ও পরিবেশন সব পর্যায়ে সতর্কতা জরুরি। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসে বিভিন্ন দেশ সেমিনার, র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে। মানুষকে স্বাস্থ্যকর খাবার গ্রহণ, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। নিরাপদ খাদ্য শুধু ব্যক্তিগত স্বাস্থ্যের জন্য নয়, জাতীয় উন্নয়নের জন্য ও গুরুত্বপূর্ণ। এই দিবস আমাদের মনে করিয়ে দেয় যে সুস্থ জীবন গড়তে নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। তাই সবাইকে সচেতন হয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ভেজালমুক্ত খাদ্য গ্রহণে গুরুত্ব দিতে হবে। শ্রোতা বন্ধুরা, এবারে বলি আকাশবাণীর 90 বছর পূর্তি উদযাপন নিয়ে দু চার কথা। 90 বছর পূর্তি উদযাপন করছে আকাশবাণী, যা বাংলার সংস্কৃতি ও সম্প্রচারের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিষ্ঠার পর থেকেই আকাশবাণী বাংলা ভাষায় সংবাদ, সঙ্গীত, নাটক, সাহিত্য ও শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করে মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েছে। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে যোগাযোগ ও সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট এর সময়ে আকাশবাণী গুরুত্বপূর্ণ বার্তা ও খবর পৌঁছে দিয়ে মানুষের মনোবল বাড়িয়েছে এবং বাংলা অনুষ্ঠানের রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সঙ্গীত সম্প্রচার বাংলা সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আকাশবাণী এখন ডিজিটাল প্ল্যাটফর্মেও তার উপস্থিতি বজায় রেখেছে, ফলে নতুন প্রজন্ম এর সঙ্গে যুক্ত হয়েছে। এই 90 বছরের উদযাপন শুধু

শ্রী প্রতিষ্ঠানের দীর্ঘ পথ চলার স্মরণ নয়, বরং বাংলা ভাষা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি এর অবদানের স্বীকৃতি। আকাশবাণী আজও মানুষের কণ্ঠস্বর হয়ে আছে, যা অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে একই সূত্রে বেঁধে রাখে। শ্রোতা বন্ধুরা, আগামীকাল অর্থাৎ সোমবার 8ই জুন সন্ধ্যে 5:30টায় বাংলা অনুষ্ঠানে থাকছে লাইভ ফোন ইন অনুষ্ঠান। আলোচ্য বিষয় আর্টিফিশিয়াল ইনসেমিনেশন অ্যান্ড এম্পাওয়ার্ড ফার্মার্স, অর্থাৎ কৃত্রিম প্রজনন প্রযুক্তি ও স্বনির্ভর কৃষক। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকছেন ডাক্তার অনুপ কুমার বর্ধন। সরাসরি কথা বলতে আপনারা ফোন করুন 232336 অথবা 232558 এই নম্বরে। নম্বর আরেকবার বলছি 232336 অথবা 232558। মনে রাখবেন ঠিক সন্ধে 5:30 থেকে 6টার মধ্যে বাংলা অনুষ্ঠানে আপনাদের ফোনের অপেক্ষায় থাকব। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হল, এখন জলযান যাত্রার খবরাখবর। এমভি জলি বয় আগামীকাল 6:00 শ্রী বিজয়পুরম থেকে ভায়া স্বরাজ দ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12:00 রঙ্গত থেকে ওই একই পথে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি পিলোমিলো আগামীকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি হার্ডবে আগামীকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং 8:45 স্বরাজ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি রানীচাঙ্গা আগামীকাল 7:00 শ্রী বিজয়পুরম থেকে ভায়া মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন 7:00 ডিগলিপুর থেকে ভায়া মায়াবন্দর হয়ে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হলো।

শ্রোতা বন্ধুরা, এবারে অনুষ্ঠান ছায়াছবির গানের আসর। আসরের প্রথম গানখানি শুনব আশা ভোসলের কণ্ঠে, ছবির নাম ছদ্মবেশী।

শ্রোতা বন্ধুরা শুনছেন ছায়াছবির গানের আসর, প্রচারিত হচ্ছে আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। এবারের গানখানি শুনব লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছবির নাম মন নিয়ে।

আরতি মুখোপাধ্যায়ের পর আসরের সবশেষ গানখানি শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছবির নাম যৌতুক।

এই গানখানির সঙ্গেই শেষ হলো ছায়াছবির গানের আসর। এর সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান, প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু মৃত্যুঞ্জয়। আজ তাহলে আসি, নমস্কার, শুভরাত্রি।